0: रिक्लामर
1: ना जाए प्यार तुमसे मुझे।
2: सिनेविश प्रोडक्शंस प्रेजेंट्स द वर्ल्ड फेमस बॉलीवुड वॉइस जुबिन नौटियाल। जुबिन नौटियाल लाइव इन कॉन्सर्ट अहोई आरटीएम स्टेज रोटरडम। Op zondag 24 mei 2026. Inloop 17:30. Showstart 7 uur 's avonds. Tickets via i-tickets.com. Voor informatie, sponsorship en VIP tickets 06 40 74 59 51. Powered by Media Partner Amor FM en Service in Style. Jubin Nautiaal. Live met alle Bollywood hits. Op zondag 24 mei 2026. Ahoy RTM Stage. Remember, it's a presentation of Cinevis Production. Don't miss it.
3: Shawarma Tel Aviv, Tel Aviv, Tel Aviv, Tel Aviv. Shawarma Tel Aviv, Kwarteweg 419. Open van maandag tot en met zaterdag. Van 's middags 4 tot 11 uur 's avonds. Shawarma Tel Aviv, hier bent u terecht voor kip en lam shawarma. Zoals pita broodjes met lams en kip shawarma. Shawarma dunner, shawarma wrap, kapsalon, lams, kapsalon kip en kapsalon dunner. Patat shawarma lams en patat shawarma kip. Dit alles met knoflooksaus. Kwaliteit gegarandeerd. Shawarma Tel Aviv. Kwarteweg 419. Bel en bestel op 862-8017. Shawarma Tel Aviv. Tel Aviv. Tel Aviv. Tel Aviv. Tel Aviv. Tel Aviv. Tel Aviv.